0: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হের নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়াহলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত এবাৰ শুনোৱা হওক ডিজেন কোঁৱৰৰ কথা আৰু জ্যোতিপ্ৰকাশ দাসৰ প্ৰযোজনাৰে শান্তাউজিৰ কণ্ঠত এই কীৰ্তি।

পচালে অসমতে মগনীয়া হ'ব। আমি অসমীয়া নহওঁ দুখীয়া বুলি সান্তনা লোভিলে নহ'ব।

0: It will help energy security. Opening of the Strait of Hormuz is a very welcome development. It will remove supply chain bottlenecks, and many of the shortages in the field of, say, fertilizers and chemicals, etc., will be met with. And the freedom of navigation that will be available to the countries in the region and beyond probably will also greatly improve our economic prosperity.
1: শ্রী ডোভালে কয় যে সামরিক সংঘাত, ভৌগোলিক অনিশ্চয়তা, অর্থনৈতিক কাঠিন্য আর প্রযুক্তিত আহি পড়া বাধায় সৃষ্টি করা এই সময়সাত বিশ্ব কঠিন সময়ের মাজেদি অগ্রসর হবলগিয়া হয়েছে। তেও ব্রিক্সর অন্তর্গত দেশসমূহক দ্রুত পরিবর্তনশীল বিশ্বত বিশেষ ভূমিকা লবলৈ আহ্বান জানায়। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনে আজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুতিথিত শ্রদ্ধা নিবেদন করেছে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত উপরাষ্ট্রপতিগুলো কয় যে ডক্টর মুখার্জী এগারী দূরদৃষ্টিসম্পন্ন নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ আর দেশপ্রেমিক আছিল। কয় যে ডক্টর মুখার্জী দেশের একতা আর অখণ্ডতার নির্ভীকভাবে মাত মাতি গৈছিল। উপরাষ্ট্রপতিগুলো কয় যে এখন শক্তিশালী, এক আর উন্নয়নশীল ভারত গড়ার নিমিত্তে ডক্টর মুখার্জীর ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মর অনুপ্রেরণাদায়ক হয়ে রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ দেশপ্রেমিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর পুণ্যতিথিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত শ্রীমোদিয়ে কয় যে ডক্টর মুখার্জীয়ে দেশের উন্নয়নের নিজের জীবন উৎসর্গা করেছিল। কয় যে ডক্টর মুখার্জীর সাহস আর রাষ্ট্রীয় স্বার্থত প্রতিশ্রুতিবদ্ধতায় প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে আহিছে। প্রধানমন্ত্রী শ্রীমোদিয়ে কয় যে ডক্টর মুখার্জীর সামগ্রিক ত্যাগক দেশবাসী শ্রদ্ধারে স্মরণ করে আহিছে। কয় যে এখন শক্তিশালী আর উন্নত ভারত গড়ার ডক্টর মুখার্জীয়ে জীবনের শেষ মুহূর্তলৈ অবদান আগবাইছিল। কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা রাজ্যমন্ত্রী তথা মীন, পশুপালন আর দুগ্ধ উৎপাদন দপ্তরের রাজ্যমন্ত্রী জর্জ কুরিয়ানে কেন্দ্রীয় মন্ত্রীসভার পদত্যাগ করেছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াক মন্ত্রী কুরিয়ানের পদত্যাগ পত্র গ্রহণ করেছে। কঙ্গো গণতান্ত্রিক গণরাজ্যত ইবোলা ভাইরাসত আক্রান্তর সংখ্যাই 1000 অতিক্রম করেছে। দেশখনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইবোলা ভাইরাসত আক্রান্ত হয়ে 267গৰাকী লোকের মৃত্যু হওয়া বলে নিশ্চিত করেছে। দেশখনত মুঠ 371গৰাকী রোগীক আছুতিয়াক অথবা চিকিৎসালয়ত রখা হয়েছে। আনহাতে 112গৰাকী লোক সুস্থ হয়ে উঠিছে। পরহির দিনট দেশখনত ইবোলাত আক্রান্ত 202গৰাকীক চিনাক্ত করা হয় আর একদিনাই এই ভাইরাসজনিত রোগত 60গৰাকী লোকের মৃত্যু হয়। দেশখনত আক্রান্তর সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি হয়ে থাকার কথায় এই ভাইরাসের সংক্রমণ দ্রুতগতিত বৃদ্ধি হয়ে থাকার ইঙ্গিত দিছে। কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানে আজি নতুন দিল্লীত বতর আর কৃষিক্ষেত্রত এলনিনোর প্রভাব সন্দর্ভত এখন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করে। এই বৈঠকত কেইবাখনো রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব, জিলা আয়ুক্ত আর জ্যেষ্ঠ বিষয়াসকল উপস্থিত থাকে। এই বৈঠকতে কম দৃষ্টিপাত, বিকল্প কৃষি আর কৃষকের স্বার্থক সুরক্ষিত করার অর্থে গ্রহণ করা প্রয়োজনীয় প্রস্তুতি সন্দর্ভত আলোকপাত করা হয়। সামাজিক মাধ্যমের এটা বার্তাত মন্ত্রী শ্রী চৌহানে কয় যে এলনিনোর প্রভাবত হবপরা ক্ষতির মোকাবিলা করবলে সরকারে খেতিয়কসকলক সম্পূর্ণরূপে সহায় করবলৈ প্রতিশ্রুতিবদ্ধ। কয় যে সরকারে কৃষকের যিকোনো বিপদের সময় সহযোগিতা আগবাবলৈ বদ্ধপরিকর। বিধি বলবৎকারী সঞ্চালকালয়ে শিক্ষক নিযুক্তি পরীক্ষার অনিয়মের গোচরত চেন্নাই, তিরুচিরাপল্লী, কয়ম্বটর আর মাদুরাইত অভিযান চলায়। এই সংক্রান্ত 2017 চনত রাষ্ট্রীয় অপরাধ শাখায় এটা গোচর রুজু করেছিল। এই গোচরের ভিত্তিতে বিধি বলবৎকারী সঞ্চালকালয়ে এই অভিযান চলায়। এই গোচর সংক্রান্ত আরক্ষী 2021 চনত চার্জশিট দাখিল করেছিল। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আমেরিকা যুক্তরাষ্ট্রের সান্তা ক্লোরাত অনুষ্ঠিত গ্রুপ জের এখন খেলত আজি আলজেরিয়ায় জর্ডানক 2-1 গোলত পরাভূত করে। নিউ ইয়র্ক স্টেডিয়ামত আজি হওয়া গ্রুপ আইর এখন খেলত নরওয়ে সেনেগালক 3-2 গোলত পরাস্ত করে রাউন্ড 32ত প্রবেশ করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের আর্লিংটনত যা নিশা হওয়া গ্রুপ জের এখন খেলত আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রিয়া 2-0 গোলত পরাস্ত হয়। এই জয়ের জড়িয়ে আর্জেন্টিনা রাউন্ড 32ত প্রবেশ করে। আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসিয়ে 2টা গোল দিয়ার দায়িত্ব পালন করে। ইয়ার জড়িয়ে ফিফা বিশ্বকাপত এই পর্যন্ত মুঠ 18টা গোল দি বিশ্বকাপের ইতিহাসত সর্বাধিক গোল দিয়ার গৌরব অর্জন করে। ইয়ার পূর্বে জার্মানির মিরোস ভ্লাডিস্লাভ ক্লছে 16টা গ'ল দি এই গৌৰৱৰ অধিকাৰী আছিল। ইপিনে আজি নিচেই পুৱা ফিলাডেলফিয়া ষ্টেডিয়ামত অনুষ্ঠিত গ্ৰুপ আইৰ এখন খেলত ফ্ৰান্সে ইৰাকক 3-0 গ'লত পৰাস্ত কৰে। ফ্ৰান্সৰ হৈ কিলিয়ান এমবেপে 2টা গ'ল দিয়ে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে ঘাই ঘাই বাতৰিসমূহ পুনৰ এবাৰ। কেন্দ্ৰীয় সমবায় মন্ত্ৰী অমিত শ্বাহে কয় যে ৰাষ্ট্ৰীয় কৃষি সমবায় বিপণন ফেডাৰেচন নাফেডে দেশৰ প্ৰায় 74 লাখ কৃষকক সহায় কৰি আহিছে। ভাৰতে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু ইৰাণৰ মাজত হোৱা বুজাবুজিৰ চুক্তিত এদৰে নিজনাইছে। উপ ৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণন আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি ডঃ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীৰ মৃত্যুতিথিত শ্ৰদ্ধা নিবেদন কৰিছে। কেন্দ্ৰীয় সংখ্যালঘু পৰিক্ৰমা ৰাজ্যমন্ত্ৰী তথা মীন পশুপালন আৰু দুগ্ধ উৎপাদন দপ্তৰৰ ৰাজ্যমন্ত্ৰী জৰ্জ কুৰিয়ানে কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাৰ পৰা পদত্যাগ কৰিছে। আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ছাণ্টা ক্লৰাত অনুষ্ঠিত গ্ৰুপ জেৰ এখন খেলত আজি আলজেৰিয়াই জৰ্ডানক 2-1 গ'লত পৰাভূত কৰে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 3 বজাত শুনিবলৈ পাব।
2: इस सफर में मेरे साथ हैं कि नहीं, हालांकि आप लोगों ने लिखा है कि नहीं, मुझे नहीं समझ आ रहा कि आप इस सफर में मेरे साथ आए हैं कि नहीं लेकिन मुझे उम्मीद है कि आप सभी इस सफर में मेरे साथ अंत तक बने रहेंगे। एक श्रोता लिखते हैं कि हमारे शहर धार एमपी में हल्की फुहारों के साथ बारिश हो रही है और छतरी से याद आया कि पिछले वर्ष हमारी छतरी कोई ले गया था और आज ही नहीं लानी पड़ेगी। एक श्रोता ने लिखा है कि छत्रपति संभाजी नगर से पुणे रेड बस ट्रेवल्स में ट्रेवल कर रहा था। पुणे आने पर मैंने केवल अपनी बैग उठाई और स्टॉप पर उतर गया। घर आने पर याद आया कि छतरी बस में ही भूल गया हूँ। भाई क्या बात है, ऐसे क्यों करते हैं, छतरी भूल जाते हैं। वहीं एक श्रोता ने लिखा है कि सोलापुर महाराष्ट्र से जैसे ही विविध भारती पर सुरीला सफर प्रोग्राम चालू हुआ तुरंत बरसात की बूंदें गिरने लगी। अच्छा। और एक श्रोता लिखते हैं कि आपने जो ही पूछा कि आपके यहाँ का मौसम कैसा है तो आसमान में बादलों ने दिवाकर को अपनी हिरासत में ले लिया आग बरसाने के जुर्म में। क्या बात है, क्या बात है, जुर्म इतना बड़ा था सूर्य देवता का कि बादलों ने उन्हें अपनी ओट में ले ही लिया। हमारे श्रोता लिखते हैं कि ये दुनिया वाले पूछेंगे मुलाकात हुई क्या बात हुई, ये गाना देवानंद और आशा पारिक के साथ फिल्माया गया है। बारिश नहीं है गाने में लेकिन बहुत सारी सहेलियां रंग बिरंगी छतरियां लेकर गाती हैं। पार्श्व में कल्याण जी आनंद जी का मधुर संगीत और मेरा पसंदीदा गाना है। तो चलिए आपका पसंदीदा गाना हम आपको सुनवाते हैं फिल्म महल से। किशोर कुमार और आशा भोंसले की आवाज़ों में आनंद बख्शी की रचना, कल्याण जी आनंद जी की धुन।